প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতৰিৰ সৈতে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: আহার আর পুষ্টি প্রতি বছরে আমার দেশত 1 সেপ্টেম্বরের পৰা 7 সেপ্টেম্বরলৈ এই সপ্তাহটো রাষ্ট্রীয় পুষ্টি সপ্তাহ হিসাবে উদযাপন করা হয়। 1982 চনের পৰাই এই রাষ্ট্রীয় পুষ্টি সপ্তাহ আমার দেশত পালন করে অহা হয়েছে। জনসাধারণের মজত পুষ্টি সম্পর্কে সজাগতা বৃদ্ধির বাবে ঘাইকৈ এই দিবস পালন করা হয়। খাদ্যই আমার শরীরক শক্তি, প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন আর বিভিন্ন খনিজ পদার্থর যোগান ধরে। জিয়াই থাকিবৰ বাবে সকলো জীবকে আহারের প্রয়োজন, আনহাতে দেহৰ বৃদ্ধি, বিকাশ আর সুস্বাস্থ্য লাভৰ বাবে

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি মঙ্গলবার, 1433 ভাস্করাব্দর ভাদ মাহর আজি 14 দিন, 2026 খ্রিস্টাব্দর আজি 1 সেপ্টেম্বর। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ চতুৰ্থী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 5:05:44 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 5:46:46।

দোস্তিত অভিনয় করেছিল সুধীর কুমার সাওয়ন্ত, সুশীল কুমার সুমাইয়া, সঞ্জয় খান, বেবি ফরিদা, লীলা মিশ্র, নানা পাসলিকার আদি। কাহিনী আছিল বান ভট্টর আর চিত্রনাট্য লিখেছিল গোবিন্দ মুনিসে। মজরুহ সুলতানপুরিয়ে রচনা করা গীতসমূহ সুর দিছিল লক্ষ্মীকান্ত প্যারেলালে। কোনো তারকা শিল্পী নোহার বাবে মাত্র কেইলাখমান টকাৰে প্রযোজনা করা দোস্তিয়ে তারাচাঁদ বরজাত্যক আনি দিছিল 2 কোটিরও অধিক টাকা।

শ্রোতা সকলে জানি ভাল পাব, দোস্তির কাহিনীত এঠাইত মোহন আৰু ৰামৰ মাজত ভুল বুজাবুজিৰ ফলত কিছুদিনৰ বাবে এৰাৰি হৈ যোৱাৰ পৰিৱেশত পৰিচালক সত্যেন বোসক এটি গীতৰ প্ৰয়োজন, যিটোৰ সুৰ নৱাগত লক্ষ্মীকান্ত প্যায়ালালে কোনোপধ্যে কৰিব পৰা নাছিল। তেনে সময়তে গায়ক মহম্মদ ৰফিয়ে লক্ষ্মীকান্ত প্যায়ালালক তেওঁলোকে কৰা এটি বিশেষ সুৰলৈ মনত পেলাই দিলে, যিটো তেওঁলোকে নিৰ্মাণ বাতিল হৈ যোৱা এখন ছবিৰ বাবে কৰিছিল। গীতটোৰ শীৰ্ষ আছিল পিয়া লোগ ক্যা কহেংগে। লক্ষ্মী প্যায়ালালে লাজ লাজকৈ জনালে যে সেই গীতটো এখন স্ত্রী প্রধান ছবির মুখ্য নারী চরিত্রের বাবেহে করা হয়েছিল। তাকে শুনে মহম্মদ রফিয়ে কৈছিল, তাতেনো কি হল, এতিয়া মজরু সাহাবে পুরুষের বাবে হওয়াকই করে দিব। সেই সুরটি ব্যবহার করে চাহুঙ্গা মে তুঝে সাজ সবেরে এই গীতটি করা হয়েছিল।

বিদ্যার্থীর অনুষ্ঠান প্রাথমিকর পৰা মাধ্যমিক বিদ্যালয়ৰ পাঠ্যক্রমৰ ভিত্তিত ছাত্রছাত্রীক সমৃদ্ধ কৰা একমাত্র অনুষ্ঠান প্রচারৰ সময় প্রতি সোম বুধ আৰু শুক্রবাৰে বিয়লি 5:45 মিনিটত।

করে এনআইটির সঞ্চালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্যয়। ডাক বিভাগের কাছাৰ ডাক সংমণ্ডলৰ অধীক্ষক দীপজ্যোতি গাঙ্গুলীকে ধৰি অন্যান্য বিষয়াসকলে উপস্থিত থাকে। শিলচর এনআইটির অতিথিশালার কাষতে থাকা সাধারণ ডাকঘরটি জেনারেশন নেক্সট ডাকঘরলৈ উন্নীত করা হয়েছে। কাছাৰ ডাক সংমণ্ডলৰ সূত্র অনুসৰি ভারত সরকারের ডাক বিভাগের এয়া এক অত্যাধুনিক পদক্ষেপ। ইয়ার জড়িয়ে দেশের পরম্পরাগত পুরনি ডাকঘর সমূহ স্মার্ট, আকর্ষণীয় আর প্রযুক্তিভিত্তিক সেবা কেন্দ্র হিসাবে নতুন আর ডিজিটাল প্রজন্মর উপযোগী করে।

জীবন সুরভি অনুষ্ঠানত অবসরপ্রাপ্ত শিক্ষক পুনৰাম কলিতাৰ সৈতে হোৱা সাক্ষাৎকারটি শুনিলে। সাক্ষাৎ গ্রহণ আর অনুষ্ঠানটির প্রযোজনা আছিল হিমন্ত বর্মার। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু। এতিয়া শুনক ৰাষ্ট্ৰীয় শৈক্ষিক গৱেষণা আৰু প্ৰশিক্ষণ পৰিষদৰ দ্বাৰা প্ৰযোজিত অনুষ্ঠান উমংগ।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আরবিআই কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব। যাত্রীসকল অনুগ্রহ করে মন দিয়ক, যাত্রার বেলিকা যদি TCA টিকেট বিচারে দেখুয়াই দিব, কিন্তু কোনোবাই যদি OTP পিন বা পাসওয়ার্ড বিচারে তেন্তে তেওঁক তাতালিকে খেদি দিব।
2: আরবিআই কয় OTP বা পিনৰ বাবে কল বা মেসেজ আহিলে অলপ সাবধান হব।
3: এইবার শুনাবলৈ লৈছো নীলিমা খাতুনৰ কণ্ঠৰ আন এটি গীত। গীতৰ কথা সতীশ দাসৰ, সুৰ ৰমেন বৰুৱাৰ।

শ্রী শ্রী মাধবদেবর নাটকেইখনের ভিতর অর্জুন ভঞ্জনের বাইরে বাকি কেখনক চুমুরা পোলা হয়। এই কেখন নাট কলেবরত সরু শিশু শ্রীকৃষ্ণ আর স্ত্রী চরিত্র প্রধান আর নৃত্য গীত বহুল। মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেব আছিল চিরকুমার। আজি এই তিরুভাবতিথিত মহান গুরুজনালৈ আমিও জানাইছো সশ্রদ্ধ প্রণিপাত।

0: আটকৈ মানে 8.5 অলরেডি আমার হয়েছে 1950-ত, গতিকে আমি সদায় সজাগ হয়ে থাকিব লাগিব যাতে আমি ভূমিকম্পক, আমি ভূমিকম্পটো হবই কিন্তু আমি ধরক
1: কেনেকে মোকাবিলা করিম,
0: কেনেকে মোকাবিলা করিম। হয়
1: নিশ্চয়। এতিয়া আপুনি এতিয়া কলে আমি সাবধান সাবধান হওয়াটো বা সজাগ হওয়াটো, ভূমিকম্পর সময়ত ঘরের ভিতর থাকলে আমি কি কি সাবধানতা অবলম্বন করিব লাগে আমি যদি ঘরের ভিতর থাকো ভূমিকম্পর সময়?
0: হয় হয়, আমি যদি ভূমিকম্পর সময় ঘরের ভিতর থাকলে আমি আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথাটো হল আমি ড্রপ কভার এন্ড হোল্ড অন। ড্রপ মিন্স আমি পড়ি যাওয়া, আর নিজে কভার মিন্স আমি মূরটো যেনেকে ধর মূর আর ডিঙিটো আমি নিজে কভার করে রাখব লাগে, তারপর হোল্ড অন মিন্স কোরবাত ধরে রাখব লাগে। আর তারপরে আমি সেইখানি সময়তে চাব লাগিব যাতে আমার ওসরত তেনেকা ধরনের ধর ডাঙর আলমিরা বা কিবা উপরত তেনেকা ধরনের ডাঙর বস্তু যাতে খহি আমার মূরত নপরে সেইটোর উপর আমি মানে সদায় সজাগ হয়ে থাকিব লাগিব। আর সেইকারণে যেহেতু আমি কয়ে আছো যে ভূমিকম্প প্রবণ রিজিয়ন, গতিকে আমি সকলে মিলি ঘরখনের কোনখিনি জায়গাত আমার আটাইতকৈ সেফ জায়গা হব সেইটো সকলে মিলি পেলে একটা আলোচনা করে পেলে ঠিক করে থব লাগে। আর তারপরে সেইখানি সময় আর এইটো কইসো ঘরের ভিতর ধরক এনে ডাঙর বিল্ডিং বিলাক যেতে থাকে মাল্টি স্টোরি বিল্ডিং বিলাক এটা লিফ্ট ব্যবহার করব নালাগে সেইখানি সময়, কারণ বিদ্যুততে চলে লিফ্ট, গতিকে সেইটো সময় কেনবাকে যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায় সেইকে ত্রাসর সৃষ্টি হব না, তেওঁলোকৰ একো হেৰি নহলে অলপ বেশি ভয়ত তেওঁলোকৰ বহুত বেলেগ ধরনের প্রতিক্রিয়া হব। আর তারপরে সেই গ্লাস জাতীয় যত থাকে বা এনেকা দরজা ওসর তেনেকা চৌকাত বিলাকর ওসর থাকাটো অনুচিত ঘরের ভিতর থাকলে। হয়
1: এনে ঘরের ভিতর যদি আপনি কইছে সকলে জনা টুকুরা জায়গা ঠিক করে থব লাগে, মানে সাধারণত কেনেকা জায়গা লব লাগে বাৰু?
0: সাধারণত টেবুলের তল, টেবুলের তল বা তেনেকা মানে নিজক ধরক কেনেকে সেভ করব পারি, মানে বিশেষকে নিজের মূরটো বা ডিঙির এই জায়গাখানি বিশেষকে সেইখানি সেভ করে রাখব লাগিব। আর তারপর একদম হোল্ড করে রাখব লাগে,
1: কিবা একটা ধরে রাখব লাগে,
0: হোল্ড করে রাখব লাগে, গতিকে এই বস্তুটো খুবই দরকারি, ড্রপ কভার এন্ড হোল্ড অন। বিশেষকে আমি আসলে এইখানি ক্ষেত্র আমি তো এটা ঘরের ভিতর কথাই কোথ, সেইটো সময়ত আমার আসলে স্কুল বিলাকত বহুত স্টুডেন্ট বিলাক সৰু সৰু লৰা ছোৱালী বিলাক থাকে, তেওঁলোকক সেই সম্পর্কে ট্রেনিং দিব লাগিব, তেওঁলোকৰ হাতত থকা বেগটোৱে যাতে তেওঁলোকে মূরটো ধরে রাখব পাৰে সেইটোৰ ওপৰত তেওঁলোকক মানে মক ড্রিল ড্রিল বিলাক করাব লাগিব যাতে তেওঁলোকে সেইখিনি সময়ত যাতে সেই প্রপারলি ইউজ করব পাৰে।
1: এতিয়া ভূমিকম্পর সময় কেতিয়াবা কোনোবা বাহিৰতো থাকিব পাৰে, যান বাহনতো থাকিব পাৰে, হয় জানো, তেতিয়া কি কৰা উচিত বাৰু?
0: হয়, যদি ভূমিকম্পর সময়ত গাড়ীত থাকিলে সাধাৰণতে কি হয় পেনিক নহয় জোৰে ব্ৰেকটো মাৰিব নালাগে, ডাঙৰকে ব্ৰেক মাৰি কোনখিনিত মাৰে বিশেষকে ব্ৰিজৰ ওপৰত যদি থাকে নিশ্চয়কৈ অসুবিধা হ'ব না, ব্ৰিজখন সাধাৰণতে সেইকাৰণে তেওঁলোকে লাহে লাহে গৈ পেলাই যাতে ওচৰত গছ বা বৈদ্যুতিক তাঁৰ বা খুঁটা নথকা জেগাত বা তাৰোপৰি পাহাৰৰ দাঁতে কাষৰীয়া যাতে নহয় সেনেকুৱা ঠাইত যাতে তেওঁলোকে ছেফলি ৰখিব পাৰে সেইটোৰ ওপৰত গুৰুত্ব দিব লাগে। তাৰোপৰি ভূমিকম্প হৈ যোৱাৰ পিছতো যদিহে প্ৰবল ভূমিকম্প হয় তেতিয়াহ'লে সেই ৰাস্তা ঘাটত যদি ফাট ওলাব পাৰে তেওঁলোকেতো, কাৰণ প্ৰথম যেতিয়া যাব ৰাস্তাত যাওঁতেও তেওঁলোকে বহুত সতৰ্কতা অৱলম্বন কৰিব লাগে, কাৰণ ফাট থাকিব
1: পাৰে,
0: ফাট থাকিব পাৰে, গতিকে সেইটো সদায় মানে সজাগ হৈ থাকিব লাগে। হয়,
1: আৰু ভূমিকম্পৰ ক্ষয় ক্ষতি যদি কমাবলৈ বিচাৰে নাগৰিকে তেতিয়া আগতীয়াকৈ কিবা প্ৰস্তুতি চলাব পাৰে নেকি তেওঁলোকে?
0: হয়, ভূমিকম্পৰ ক্ষয় ক্ষতি কমাবলৈ হ'লে আমি প্ৰথমে আমি বিল্ডিংবিলাক যেতিয়া বনোৱা যায় বিল্ডিং নৰ্মছ আছে সেই নৰ্মছবিলাক সদায় ফ'ল' কৰিব লাগে। আচলতে এই আমি কি কৈছোঁ, আমি আৰ্থকুইকৰ কথা পাতি আছো, আমি কেতিয়াও আৰ্থকুইকটো আমি নোহোৱা কৰিব নোৱাৰোঁ, প্ৰিভেণ্ট কৰিব
1: নোৱাৰোঁ,
0: প্ৰাকৃতিক দুৰ্যোগ, কিন্তু আমি তাৰ কাৰণে প্ৰিকশ্যন ল'ব পাৰোঁ। এতিয়া সেইকাৰণে যেতিয়া আমি বিল্ডিং কনষ্ট্ৰাকশ্যন কৰিম বিল্ডিং নৰ্মছবোৰ ফ'ল' কৰিব লাগিব, যিকোনো বিল্ডিঙে হওক, আৰু ঠিক সেইদৰে ব্ৰিজ বনোৱাৰ ক্ষেত্ৰতো হওক বা সেইবোৰ হৈছে কিছুমান মেটিগেশ্যন টেকনিক্সবিলাক যাক কোৱা হয় ষ্ট্ৰাকচাৰেল এণ্ড নন ষ্ট্ৰাকচাৰেল। ষ্ট্ৰাকচাৰেল টেকনিকৰ ক্ষেত্ৰত আছে ধৰক আমি সেইবিলাক ধৰক বিল্ডিং নৰ্মছ বা কোড কিছুমান আছে সেইবোৰ আমি ফ'ল' কৰিবই লাগিব, আৰু সেইবোৰৰ সহায়ত এটা মজবুত বিল্ডিং পাম, আৰু যিটোৱে হয়তো আমাক এই সময়ত আমাৰ ইঞ্জিয়ৰটো কমাব বা যিটো লছ হোৱাটো আমাক অলপমান কমাব।
1: হয়, মানে ঘৰবিলাক যদি ভূমিকম্প প্ৰতিৰোধী হয় তেতিয়া আমাৰ ক্ষয় ক্ষতিৰ পৰিমাণ হ্ৰাস হয়।
0: নিশ্চয়।
1: আৰু এনেকুৱা আগতীয়াকৈ নাগৰিকসকলে ক্ষয় ক্ষতি নহ'বলৈ আৰু কিবা নিজাববীয়া কিবা কৰিব পাৰে নেকি?
0: কৈছিলে সেইটো ট্ৰেইনিং কিছুমান ল'ব লাগে আচলতে
1: সকলোৱে
0: ট্ৰেইনিংটো ল'ব লাগে আৰু তাৰোপৰি